0: বিবাহ উলিয়াইছে।
1: ওটা নি আমিলে তো সবচেয়ে দেহি গেছে না।
0: শুন, অব হামি গেছে ঠাউ আইপুগি। হামিলাই বিদেশ না লগের কাম লগাই দিনে, জাহাজ কো টিকট মিলাই দিনে একজনা দিদি হুনুহুন্ছ। হুন ত উহাঁ ধেরে জসো হিন্দি বোলুহুন্ছ, তাই পনি হামি নেপালি কো সঙ্গত গর্দা গর্দা অলিলি নেপালি পনি বোলুহুন্ছ। পহিলে হামি গয়ের উহাঁলাই ভেটাউ, রামরোসঙ্গ নমস্কার গরু, অনি উহাঁলে তিমিহরু রাজ্যে খুশিরে আয়েকো হো ভনের সোধনুহুন্ছ। হো, হাম্রাই রাজ্যে খুশিরে আয়েকা হো ভনের ভন্নুপর্ছ হাই।
2: কিন ত্যস্তো ভন্নুপর্নে হো নি মাইলে?
0: কাম গর্ন জানে মানছে খুশি ছৈন ভনে উহাঁলে ত্যস্তোলাই কাম লগাই দিনুহুন্ন ক্যা। কিনভনে রাজি খুশি নভইকন আয়েক মানছে কাম পনি তো রামসঙ্গ গর্দেন নি, হো কি হইন ভন ত?
2: ত্যো ত হো।
0: ল, এই হো আমি বসনে ঘর।
2: এ মাইলে, কত্তি ঠুলো ঘর হগে, আমি টেকন পনি অপ্ঠ্যারো রাখ্নে জস্তো, কস্তো সজিস্তো হচ্ছে।
0: অ অ, চুপ রাখ। খৈ, দিদি পনি কত জানু ভয়েছ? মেম সাহ, ও মেম সাহ।
3: কন হ্যায়? আরে মাইলি তুম।
0: নমস্তে মেম সাহ।
3: নমস্তে নমস্তে।
4: নমস্কার
3: নমস্কার। আচ্ছা, খুশ রহো বচ্চিও, খুশ রহো। হ্যাঁ তো মাইলি, কৈসি হো তুমা? বহুত দিনও লগা দি আনে মে।
0: একদম ঠিকঠাক হো মেম সাহ, লেকিন ক্যা করু, দূর কা মামলা হ্যায় না। এসা ওসা করতে করতে ইতনা দিন বিত গয়া, আখির আ তো গই।
3: ঠিক হ্যায়, কোই বাত নহি। তো বচ্চিও, তুম লোগ কাম করনে আই হো না? মেরা মতলব হ্যায় কি তিমিহরু কাম গর্ন আয়েকো ছৌ হই?
4: হাজুর।
3: হ্যাঁ, আচ্ছা, তো একদম ঠিক ছ। তো তিমিহরু আপনো খুশি রাজি ছিতে ইহাঁ আয়েকো হো, ইয়া কোই তুম লোগোকো ফকাই ফুকাই করে করে লে আয়েকো হো?
4: হইন হইন, আমি তো একদমই আপনি খুশি লে আয়েকো হো। তেই তো নি, আমি লে নে মাইলি লাই বিনতি করে রাই।
3: হুম, তো ঠিক ছ। মাইলি, এ বচ্চি লোগোকো ভুখ লগি হোগি আর থক ভি গই হোগি, ইসলিয়ে ইন লোগোকো অন্দর ভেজ দো, কুছ দের ইয়ে লোগ ভি আরাম করেঙ্গে।
0: আচ্ছা ম্যাম সাহ, হরিকলা প্যাউলি হেড ভিতরে যাও।
4: হুনছ।
2: মলাই তো কস্তো স্বপ্ন পাই কে জস্তো ভইরাছ।
0: ল, এই কোঠামা বস, লুগা সুগা ফের অনি দিশা পিসাব গর্ন মন লাগে টয়লেট কি ইহাঁ ছ, নুয়াই ধুয়াই গর্ন মন লাগে বাথরুম উইয়া ছ, বুঝিস?
4: তিমিলাই ঠকাই লাগেকো ছৈন র মাইলি।
0: অনি টিকট কো লাগি পনি ত ব্যবস্থা মিলাউন পরে নি, তিমিহরু আরাম গর্দে গর, ম একাইছিন পছি আউছু।
2: এ হরিকলা, যে ইন্ডিয়া ভনে ঠাউ তো এস্তো ছ ভনে, অচে বিদেশ ভনে ঠাউ চে কস্তো হোলা কি?
4: তেই ত প্যাউলি, তর মলাই ত ঘরকো পো চিন্তা লাগ্ন থালেকো ছ, ম হিঁড়ে পছি আমা কতি আতিনু ভয়েকো হোলা, ভাইলাই তেস্তাই ভয়েকো হোলা।
2: তেরো ত ভয়ো, আমা আতিয়ে পনি সমঝাই বুঝাই গর্নে ভাই ছ, মেরো তো ঝন বিচারা একলো ভা, কষ্ট ভয় হলা ভন ত?
4: হুন ত হো নি, তর যে হুন্ছ হুন্ছ ভনের হিঁড়ে পছি পির গরের মাত্র কে গর্নে, যে পড়ছ তেই ডর্ছ। ল, একছিন আরাম গরৌ, মলাই অসাধ্যই টাউকো দুখেছ, কুরা ভনেকো পছি গর্দে গরৌ না।
0: মেম সাহ,
3: ও মাইলি, আও আচ্ছা মেরে পাশ বেঠো।
0: তো মেম সাহ, কেসে লাগা মালটা?
3: বিল্কুল গুড়িয়া জেসে। আরে মাইলি, মুঝে তেরে উপর পুরা ভরোসা হ্যায়, হ্যাঁ, তেরে চয়েস মে কোই ভি খোট নি হোতি হে, আর ফির তুম হি তো মেরে খাস আদমি হো, জো মেরে ধন্দা কো চকাচক বনা দেতি হো।
0: আরে মেম সাহাব, ও তো সব এই কি মেরে হি বজহ সে আপকা ধন্দা বড় রহা হ্যায়, আর আপকি কৃপা সে ভি তো মেরা গুজরা চল রহা হ্যায় না।
3: হ্যাঁ হ্যাঁ, তুমহারে লিয়ে মে আর মেরে লিয়ে তুম। তব বলো, আব কি বার কিয়া রুপিয়া চাহিয়ে তুমি?
0: আপসে ভি মে কোই মোল মোলাই করুনি কিয়া, আপ খুদ জানতি হো।
3: আচ্ছা ঠিক, লড়কি ভি বহুত অচ্ছি হে, ইস বার মে তুমে 1.5 লাখ দুঙ্গি, ঠিক হ্যায় না?
0: ঠিক হ্যায় মেম সাহ।
3: আচ্ছা, তো আজ তো বেঠো ভি না তুমি আপে?
0: নেহি মেম সাহ, মে কোই অর হোটেল মে বেঠুঙ্গি, লেকিন পয়সা মে অভি নেহি লেউঙ্গি, মে হোটেল মে পৌঁছ কর ফোন করুঙ্গি, উসি এড্রেস পর কল সুবহ পয়সা ভেজ দিজিয়েগা।
3: আচ্ছা আচ্ছা, তুম জেসে চাহোগি ঠিক ওয়েসা হি হোগা।
0: আচ্ছা হ্যায় মেম সাহ, মে চলতি হো, নমস্তে।
3: নমস্তে নমস্তে, আমারে মত ভুল না, হ্যাঁ, আতে রহনা।
5: রাম রাম বা भाई।
6: अरे राम राम लल्लन जी, कैसे हो?
5: अरे अच्छे भले चंगे ही है। अरे वही पुराना माल है कि नए नए भी लाए हो?
6: अरे लल्लन जी, ये माधुरी के कोठी है। हाँ माधुरी, ग्राहकों के संतुष्ट दिलाने ये हमारा फर्ज बनता है। और आज एक नहीं पूरी दो दो नई लड़कियाँ आए हैं।
5: अच्छा अच्छा, रेट तो बताइए नए नए स्वाद का।
6: आज का रेट कुछ महंगा है, 5,000 रुपया दोगे तो चलेगा।
5: 5,000 रुपया? अच्छा अच्छा, कोई बात नहीं, पहले माल तो